0: হয়েছে, আমরাও পুষ্পা ছুটে গেলি।
1: জাহাঙ্গীর খান পালতা হি নেই, ডায়মন্ড হারবার লোকসভা সিট পর টিএমসি কা বড়া নেতা রহা, জিসে পালতা সে জিত অর মমতা সরকার বননে কা ইতনা ভরোসা থা কি ও খুলেআম ইলেকট্রিক শমশান বিরোধীয় কে অন্তিম সংস্কার কে লিয়ে মাঙ্গনে লাগা।
2: এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম চার তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত।
1: লেকিন 4 মই কো বাজি পলটতি হ্যায় তো জাহাঙ্গীর খান কে সুর নরম হোতে গয়ে আর উসনে পালতা বিধানসভা সিট সে খুদ কো অলগ করনে মে পহলে আপনি ভালাই সমঝি।
3: আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ডাকাতটা কোথায়, ডাকাতটা কোথায়, কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
1: পালতা মে বিজেপি কি জিত কে বাদ জাহাঙ্গীর খান আন্ডারগ্রাউন্ড হো গিয়া আর ফির অচানক উসকি নেপাল বর্ডার সে গিরফতারি হুই। পতা চলা ও ভাগনে কি ফিরাক মে থা, লেকিন খুদ কো পুষ্পা কহনে ওয়ালে জাহাঙ্গীর খান কি ইস নয়ি তসবীর নে উসকে রহে সহে খৌফ কো খতম কর দিয়া হ্যায়। পশ্চিম বঙ্গাল মে তৃণমূল কংগ্রেস কো জনতা নে পহলে চুনাও মে হারায়া আর আব উসকে নেতা নিশানে পর। পশ্চিম বঙ্গাল কে পূর্বী মিদনাপুর মে টিএমসি কে প্রধান কো উঠক বৈঠক করা কে ভ্রষ্টাচার কে লিয়ে মাফি মঙ্গওয়াই গয়ি। দুর্গাপুর মে গ্রেফতার টিএমসি নেতা সুকুমার দত্তা পর অন্ডে ফেঁকে যাতে। টিএমসি কে ইস নেতা পর করোড়ো কি উগাহি আর আতঙ্ক ফেলানে কা আরোপ। উত্তর 24 পরগনা কি এ তসবীর দেখি জিসমে টিএমসি নেতা নওশাদ আলম পর ভি অন্ডে ফেঁকে গয়ে। জনতা কা এ গুসা উস ব্যবস্থা কে খিলাফ হ্যায় জিসমে দাওয়া হ্যায় ডর আর ভ্রষ্টাচার চরম পর রহা জিসকে সবুত চারো তরফ বিখরে। উত্তর 24 পরগনা মে জহাঁ টিএমসি নেতা পর অন্ডে ফেঁকে যাতে হ্যায় উসসে কুছ হি দূরি পর এক স্কুল সে 1,77,00,000 রুপে ক্যাশ বরামদ হোতা হ্যায়। বিজেপি কা কহনা হ্যায় কি স্কুল সে ইতনা বড়া ক্যাশ মিলনা টিএমসি রাজ মে হো রহে ভ্রষ্টাচার কি মিসাল। বঙ্গাল মে 4 মই কে বাদ সে লাগাতার টিএমসি কে নেতা নিশানে পর হ্যায়। এক তরফ জনতা আপনা হিসাব বরাবর কর রহি হ্যায় বহীঁ পুলিস জাহাঙ্গীর খান জেসে নেতাওঁ কো ইস তরহ ঘুমা কর উনকে খৌফ কো খতম করনে মে জুটি হ্যায়।
4: टीएमसी इतनी जल्दी बिखर जाएगी इस बारे में किसी ने भी नहीं सोचा था और इसी तरह विपक्ष ने इस साल 2024 में ये नहीं सोचा था कि मोदी सरकार लोकसभा और राज्यसभा में 2/3 बहुमत के करीब पहुंच जाएगी। पश्चिम बंगाल में बीजेपी की जीत और तमिलनाडु में डीएमके से कांग्रेस की कथित धोखेबाजी मानसून सत्र में विपक्ष को बहुत भारी पड़ सकती है।
5: 24 के चुनाव में इस देश की जनता ने जनादेश दिया है और इस देश की जनादेश है कि आप वहीं बैठिए। विपक्ष में ही बैठो और तर्क खत्म हो जाए तो चीखते रहो, चिल्लाते रहो।
1: 2 साल पहले प्रधानमंत्री नरेंद्र मोदी ने कांग्रेस को खबरदार करते हुए ये तब कहा जब कांग्रेस और उसके समर्थक नरेंद्र मोदी के राजनीतिक सूर्यास्त के दावे तक करने लगे थे।
6: आर्थिक सुनामी आ रही है, भयंकर आर्थिक सुनामी अब आ रही है। उसका कारण है कि हिंदुस्तान का जो प्रोटेक्शन का सिस्टम था, जो इंटरनेशनल इकोनॉमी से एक प्रकार से शॉक अब्जॉर्बर था, उसको बीजेपी ने हटा दिया है। वो जानते हैं कि जिस सिस्टम को मैंने कंट्रोल किया था वो सिस्टम कोलैप्स कर रहा है और पूरा इंफॉर्मेशन इसको दे रहा है। तो ये डायनामिक चल रही है और आप देखना, मेरे अंदाजे से मेरा असेसमेंट है 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे।
1: तब प्रधानमंत्री नरेंद्र मोदी ने कांग्रेस और उसके सहयोगियों को याद दिलाया था कि विपक्ष को जनता ने जिताया नहीं बल्कि हराया है।
5: आप सबको शोले फिल्म की मौसी जी याद होगी, तीसरी बार तो हारे हैं पर मौसी ये बात तो सही है, तीसरी बार